0: You are.
1: Ujala Radio Headlines. Vanaf 14 december rijdt de trein van GoVolta dagelijks tussen Amsterdam en Parijs. Een Amerikaanse rechter heeft bepaald dat de naam van Donald Trump van het Kennedy Center for the Performing Arts moet verdwijnen. In Limburg heeft de politie bijna 100 verwaarloosde exotische dieren aangetroffen bij een man thuis. En Unilever trekt ruim $270 miljoen uit voor een nieuw innovatiecentrum in de Verenigde Staten.
2: En tot zover de headlines op Ujala Radio.
3: इस संसार का रचयिता ईश्वर है। उसकी इच्छा के बगैर एक पत्ता भी नहीं हिल सकता है। जो कुछ हुआ है या हो रहा है और आगे होगा, वो सब ईश्वर की ही रचना है और केवल वही इसका ज्ञाता भी है।